0: kari karamba wafam no beni na ngase ekoi good afternoon ladies ke thorom da pokhat pidoi se habiyo
1: mega baina ngase pokhat ning ba jenga hal kanu da kanu khonjin khonjin kari aidi wan hang bu kya hai je me da
0: ado beni hoi thorom ga
1: koi lai lai tha ba gi ma ta ng ma una ba ma la ki bu do adu do sum ta ba dem nu ngai ja ba adu do ko ne ai je lai tha bu ko pam de bu ko lai gi ko gi lai na te na ta ba de chi gi ma ta ng ju khara una ba de tha bi ra ko ya ga ta ko ne lai ma yam pam ja ne lai ru ga hai te
0: Jinjakta mi pal tang daba irai ba iram dama mo oiba haibasi da buko khoi gi lamdam se chuki mati chakhat pa mai khei da bukha ka dauri bani ko masida lamdam sta lei ba lomi ichil nau sing na su suki mati yamna achau ba thau dang ma lauri bani ba masida ekhoi ayum yum da lei ba lo singu ba gi thabak thoram da hena changchilu draga su ko yum yum da ekhoi na mapham khara phang ba mapham da ekhoi yum da nom gi haibadi adum adumak cha ba da changi ba na kupi na pak pi na ching ba da gi khamina sin ba gumbasidi aduma yum da tha bada panghau da so ho ba mana ma sing sing ni haijari ba ko masi adum tha ja laga isa gi oi ba nong magi cha bada changdra ba yadr ba polam sing se kharma khaidi phang ba ngam gani haina su takpi ba ne ba somna ado
1: aw me da ai ad maina su dum tha ju tha ze ba ni ma ti amma lai ja ba hang bam lai ba da an pa tha da tha ja le du na ho gi ti ayam ba na lai da ba du kya sa te ho ho du na dum sa nei nong magi ki nong dang
0: হয় হয় আদুক ই ইয়ামনা পিগলিবা ইচাদুগি ওয়াখলন দদক হাইবদি সরকার গি থবক পুদিমা মহাগনা ফার্মার ওইব পামি হাইবসিসু সুকিমতি পুকনিং থগত নিগাই নিকো ইমথং খদিং গি লংমি আমমম ফার্মার আমমম লৈব তারগদি কো হাইবদি লাইক লাইসু হাই লাইকি মেক্স চট লাগা খরহেন কো খরহেন চখত পেগি মংদ চংসিল লাগা লৈব তারগদি একহই গি ইরামদম সে সুকিমতি চখত কানি হাইজরিবা আতো পলমদম দ সুমি পাল তাং দ বলমদম আম ওই গদরি বনিবা
1: yung khuding gi sum adog ma pam ba ma mam thora ga di no mi sum ma mam thola ga di dum yum a khui le ba ke hen hen ta khola ka da tin jak ta mi pan tang do o ra ka dra na khal le ba gi a khui no wa ri ba ji tin jak ka ta gi ne yam ba ma tam
0: da
1: pa pa le pu thal ka

0: ning thau khang oi oining lei ibung si marjit ikhang he khangawdana ning thiam leba ki ning thau khang oi oining lei yuvarasu senapati su pham ani mak pai ribani taibang miui bagi hauna shani penthok palaiti ehin ehin ba hekta pamlei achawaram kaning lei ibung si chaurjitna ning thau oiduna palak pamatam chahi ani ga tha nipal da mak ngairi sangai thilgilan phamda mama asija debhuti gi mamangda chahi manga manga ningthau oina si haibadi chaurjitna chahi manga ningthau oiri ngaida marjitna chahi manga yuvaraj oiduna laigadabani marjitna amu chahi manga ningthau oiduna panba matamda chaurjitna amu chahi manga yuvaraj oigadabani asumna chahi manga manga na khujing oiraga pham animak sindok sinjin tawduna machin manau leba ngakminau hairiba wareba se onthokna phajakraba lenga kangloni mama sija rani debhuti gi onthokna phajakraba lenga pathapni kaidongoida su machin manau anigi marakta tangbalan hauraktana ba poram pomitni rani debhuti tarai tarai bi nupi nate wayin bahai krabi mama ama oina singthana bayai adubu ikhang he khangaudana ibung si marjit ki wakal honglagle chahi manga phagadaba sahi amaga tha anirom dang ngairabani nong monong magi haukhibada khangauroidaba matamni adubu ibung si marjit ngai ngamdre laita phong khangdre ningthau oining bana khoro khoro khotuna khangi haibaduni mayambung chaurjit ki mapamda mahak amuk ningthau oirage haiduna hangat pasungam lamdi yanakhiba matungina mahakna ningthau oikataba matam watlibani mama sizada hangat lubasu yar oi haiba ibung chi marjit khangi noma ayu angan badani ikhang he khangaudana ibung si yuvaraj marjit ki wakhalda lanmi khomba chatningle mayambung chaurjit ki mathakta tangbal lan hauba natanadi ningthau oiba yararoi khale mahak chahi manga ngai baware mahak ki nunglon wakhaladuna thanungda thamlaga mayambung gi yathang lauba changle sangai yum jauda
1: sriut nanau na khurumjari ইনাও ইবু গানা ননা কীগুব আমতং হংগচনি লাচবনি কী আরুব ওফম তামুদ ইয়াম থইদোপ আরুব ওফমদি নচদে
0: ইবং সি মারজিত আসে হাইরগা মখা
1: শ্রীউদকে ইয়াথং লোজরগ ননাই ইউবরা সেনাপতি সাবল লমথোক কইনব উতং চাক চাব চচরুগে ইয়াথং আমতং পিবিউ হাইবু
0: শ্রীউদনা নফেত তৌনা হাইরি
1: এ উতং চাক ইয়ামবসু ইয়াউনিংখ্রেদা হাওবনিদা লামলকতা পটপানদা উতং চাক চাব হাইবদো
0: উতং চাক চাব চটপ হাইবাসি লামলকতা চাক চানব মখলমনি উতং চাক হাইবাসি ওয়া মতাং আমককতুনা উতং সেমলগা মদুদা ইসিং আমসুং চেং সুজিলগা থব চাক মখলমনি উতং চাক থবদা সজনব আয়াবদ মরিবোপ সজনই চাক খরাম চলি টাই ফদ্রবী সনৈবি উত্তং আসবসু উতং চাক হাইবাসি আমরোমদি পাকনাম নামগুমনি উতং মনুদ চেং সুজিনব এনসংদনা চাব ইয়ানম তুমনব মচাক মথুম কয়াসু সুজিলগাপু মখুম চেটন খুমজলগা মজাউ থাদুনা মক কয়া লব নত্রগাইগদরিবনি কুরাংপান ওইপুম কারব মনুগি চাকদো মুল্লে হাইনে নাইহাক ইংহলগ লাপুম তংখাই তা খাইদলগ চাক লি নত্রগ থিদুই চাগদরিব মিয়ামগে উতং চাক কয়া কয়া থব ইয়াই উতং চাক ইয়াম নুশিব আহাব মখলমি চাক থংনি উতং চাক চাবি মহাও মুন্ন খংলব শ্রীউদ মহারাজ চৌরজিত মতিল কুট জোথরগা ইয়াউনিংবগি ইঙ্গিত উৎখিবনি ইবুং সি মারজিত না মায়ামুংগি মতাওদুদা গহাক লক্কক তৌরগা সত হেক্ত নোসিলে গাকপিগনি শ্রীউত ইয়ামবুং ইয়াউবদা খজিকতং ও ইনাউ ইবেমসিং পুদৌরিব্রো আহোয় লাইমসিং খরা পুথোকপিরুগে তৌবনি কোনুং মনুংদা আসুম নাইসিনদুনা লাইহানবসি ননাউ ইবেমসিংদসু হাইনিংদব মতাও মৌজে আদুনা মপাঙ্গি তাইপং ইয়েনহনব চুমরা হাইতুনাসু আসুম খঞ্জবনি এ ইয়ামনা চুমখ্রবা ওয়ানি ইনাউ ইবুমো শ্রীউতনা গায়া খল্লগা হাইরি ইয়ামসু নোমা লাইমনি ফুমঙ্গা পুরগা চটপা হাইবদুনি ইয়াথং ফংলবনিনা চচরুকিগে ইহে মফমদি কদাইদনো লানসোনবিদা চলুরো চলুরো ইয়াথং আদুম ইবুং সি চৌরজিতনা মায়াবুং ইয়াথং লৌরগা মনাই মসল কয়াগা লুইনারদুনা ইয়াংগোই সগোল তোংলদুনা লানসোনবি লামলেন তামনা খংসানখ্রি মনাউ ইবে মসিংদি আমতাসু পুখিদ্রে ইবুং সি মারজিতনা মনাই মসল তরেত কা লুইনারদুনা বামোন তরেত কা লাইফম লাকপগা কংলা নোংচুপ সনথং তামনা সগোল নেপাল থৌদোখিবাদো মায়ামবুংগি আচানব মনাই গানবনে উহাউই মাহাকতি সঙ্গাই থুংজাউগি মপানদা লিপলগা ফকলাংদা মনা থিলগা মচিন মনাউনা সাখিব ওয়ারি গমনমক তাহউই মাহাকনা কংলা উত্রা মমাংগি কাংথকতা লিপলদুনা ইবুং সি মারজিতনা খংসানকিবাদো মুন্না ইংহউই আমসুং জাইহউই হি হে চিনথিবা লাইমামতাসু পুকিদে ইথাওম ওয়না পাও পিরুবতাই গাংবম গানবা সঙ্গাই হিমজাউ তামনা পরপ পরপ সেনসিনক্রে লানসোনবি কৈথিলদনি ইবুং সি ইউবরাজ মারজিতকি খুটপু থুংক্রে মনায়মনা সগোল মথকতকি কুমথক্রে দুলোক মচা আমা থিল্ল থিল্লদুনা আসুমনা লাউথরে ইবুং সি ইউবরাজ মারজিত সেনাপতিসু ওইরিবনা লানসোনবি খুলেনদি ওয়াপল মখং লম্পাকতা উতংচাক চানগনি হাইদুন থুংলরে খুঞ্জাসিং চেংচাক পোসংসিং লোইনা ওয়াকক উতং সেম সানব থুপিরাও শ্রীউ যুবরাজকি আপাম থুঙ্গনবিউ খুঞ্জাসিংসু উতংচাক চাব ইয়াউবিউ হাইদুন পাউজেনজরি তাদব তাহৌরো খুঞ্জাসিং লেংথুপিরাও কংলাই নিংথৌ মথং খনবগি ইয়াথংনে মিকুপ খরেগি মতুংদা লানসোনবি খুলগি খুঞ্জাসিং ওয়াপল মখং লম্পাকতা উতংচাক থুংনব মপোট মজাই গমন পুরো পুরদুনা থোকনরগলে ইবুং সি মারজিতপু খুঞ্জাসিং থগোলন উৎল উৎলদুনা উতংচাক থুংনব ওয়াবু ইয়ানবও মাইফামবু সেমবও মচি মচিদা কৈরাং লাংখ্রে মিয়াম পৈররে ইবুং সি মারজিতনা মাগি কোরিয়াংব কৌবা সগোলদু তোংলগা কৈচত চলদুনা লাউথরি লানসোনবি খুলগি খুঞ্জাসিং নখৈন পুথোরইব চেংচাকি আমাদি উতং সেম সাবগি মমল ওইনা তরেত চেংচা খরা ইয়েনজগনি আইদি মিয়াংগি মানাইনি খানবিউ নামফু হাপু তৌদুনা পোটখাই চাব লাকপ নচদে ngasise উতংচা খংচা চানিং লাকতুনা লাকচবনি খুঞ্জাসিং নুংখি চানন লুইনা বসু পামজাই আদুনা উইড্রোমব সুবো লাইফম লাকপা খুঞ্জাসিং দা আওয়াম লুইনা তরেত চেংচা খরা খরা ইয়েনবিউ ফগনি ইউবরাস সুবোল খুমি খুঞ্জা আহলমনা খুমলাই শ্রীউ ইউবরাস ননাই কই তরেত চেঞ্জা লজরোই মনাউ ইবো মথং খনবনা ননাই কইগি ইখুল লানসোন বিদা সানা খুংলিং বিরকপাসে লাইবক ফবনি আইকই বু নিংসিং বিরকপা একই বু নুংশি বিদুনা উতংচাক জামিন নাসি হাইদুনা মতেং পাংজাবা সিনা পেনজারে আহল দুগি মওয়া হি তাবদা চিরোম খারোন হাইরব হুইদ্রোম সুবোল চিংব খুবাক প্রক প্রক খুরে খুঞ্জাসিংসু পাংসিনব ওইনা খুবাক খুগলে গাইহাকি মফমদ পুমলাং লাংখি ওয়াংলিন পুংজা আমুকি মতুংদনি উতংচাক থোংব থাকব লুইনখ্রে চাকলুক থাদুনা উতংচাক ইয়েনব হৌখ্রে ইবুং সি মারজিতনা পুরকপ বামোন তরেত আদো উতংচাক থোংব ইয়াউই তঙাই ফদনা নিংথৌ মচাসিংনা লম থাপনা চটপ মতামদা বামুন পূজারিনা চিংব লুইনে মনাই মসল মিচমনা থুংবা থাকপা দো পংনা চাগনদে ꯕꯥꯃꯣꯟ ꯄꯨꯖꯥꯔꯤꯅ ꯍꯧꯕ ꯎꯇꯣꯡꯆꯥꯛ ꯂꯨꯛꯂꯦꯟ ꯑꯃ ꯍꯧꯅꯕꯤ ꯐꯤꯗꯥꯅꯆꯤꯡꯕ ꯁꯦꯝ ꯁꯥꯔꯒ ꯏꯕꯨꯡꯁꯤꯒꯤ ꯇꯣꯉꯥꯟꯅ ꯂꯥꯡꯖꯩ꯫ ꯑꯗꯨꯕꯨ ꯏꯕꯨꯡꯁꯤ ꯃꯥꯔꯖꯤꯠꯅ ꯈꯨꯟꯖꯥꯁꯤꯡꯕꯨ ꯅꯨꯡꯁꯤꯕ ꯑꯃꯗꯤ ꯑꯋꯥꯡ ꯑꯅꯦꯝ ꯈꯥꯏꯗꯕꯒꯤ ꯃꯑꯣꯡꯗ ꯃꯌꯥꯝꯅ ꯇꯥꯅꯕ ꯂꯥꯎꯊꯣꯔꯤ꯫
1: ꯈꯨꯟꯖꯥꯁꯤꯡ, ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯎꯇꯣꯡꯆꯥꯛ ꯐꯪꯃꯤꯟꯅꯔꯁꯤ꯫ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯒ꯭ꯌꯥꯁꯤꯡꯅ ꯊꯣꯡꯕ ꯎꯇꯣꯡꯆꯥꯛ ꯑꯁꯤ ꯃꯍꯥꯎ ꯇꯪꯕ ꯑꯣꯏꯅ ꯃꯀꯣꯛ ꯐꯝꯕꯤꯔꯤꯕ ꯑꯍꯜꯁꯤꯡꯗ ꯈꯔ ꯈꯔ ꯌꯦꯟꯖꯒꯦ꯫ ꯑꯗꯨꯒ ꯈꯨꯟꯖꯥꯁꯤꯡꯅ ꯊꯣꯡꯕ ꯎꯇꯣꯡꯆꯥꯛꯁꯤꯡ ꯅꯅꯥ ꯌꯨꯕꯔꯥꯖꯀꯤ ꯆꯥꯛꯂꯨꯛꯇ ꯌꯦꯟꯕꯤꯔꯣ, ꯃꯍꯥꯎ ꯇꯪꯃꯤꯟꯅꯔꯁꯤ꯫
0: ꯏꯕꯨꯡꯁꯤ ꯃꯥꯔꯖꯤꯠꯀꯤ ꯃꯇꯧ ꯑꯗꯣ ꯈꯨꯟꯖꯥꯁꯤꯡꯅ ꯄꯦꯟꯖꯈꯤ꯫ ꯃꯈꯣꯏꯒꯤ ꯆꯥꯛꯂꯨꯛꯇꯒꯤ ꯆꯥꯛ ꯈꯔ ꯈꯔ ꯋꯥꯆꯦꯠ ꯇꯪꯈꯥꯏꯅ ꯀꯣꯠꯂ ꯀꯣꯠꯂꯒ ꯏꯕꯨꯡꯁꯤ ꯃꯥꯔꯖꯤꯠꯀꯤ ꯆꯥꯛꯂꯨꯛꯇ ꯍꯥꯞꯂꯦ꯫ ꯑꯍꯜꯁꯤꯡꯒꯤ ꯆꯥꯛꯂꯨꯛꯇꯁꯨ ꯕꯥꯃꯣꯟ ꯄꯨꯖꯥꯔꯤ ꯇꯔꯦꯠꯅ ꯈꯔ ꯈꯔ ꯃꯃꯤꯡꯗꯪꯒꯤ ꯑꯣꯏꯔꯕꯁꯨ ꯊꯨꯡꯅꯕ ꯌꯦꯟꯈꯤ꯫ ꯂꯥꯟꯁꯣꯟꯕꯤ ꯋꯥꯄꯜ ꯃꯈꯣꯡ ꯂꯝꯄꯥꯛꯀꯤ ꯎꯇꯣꯡꯆꯥꯛ ꯆꯥꯃꯤꯟꯅꯕꯒꯤ ꯊꯧꯔꯝ ꯑꯗꯣ ꯐꯖꯅ ꯆꯠꯊꯈ꯭ꯔꯦ꯫ ꯂꯥꯡꯂꯝꯕ ꯄꯨꯝꯕ ꯆꯥꯕ ꯍꯧꯈ꯭ꯔꯕꯅꯤꯅ ꯆꯦꯛꯃꯨꯛ ꯂꯥꯎꯅꯈꯤꯗ꯭ꯔꯦ꯫ ꯃꯍꯩ ꯃꯍꯩ ꯆꯥꯛ ꯆꯥꯕꯗ ꯄꯨꯛꯅꯤꯡ ꯂꯨꯞꯁꯤꯟꯅꯈ꯭ꯔꯦ꯫